বড় কাইরে কাটাবে আমি আস্তে দাঁড়িয়ে থাকাই কিতে কি দিয়ে বই হলো মোস্তে নাতে বিকুশি তুচ্ছে পড়ি পড়ো কই কেউ পড়ো কত সফরে কি তাই আমি